শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

নেতারা মধ্য বেইজিংয়ের ঝং নানহাই চত্বরে মিলিত হন, যেখানে চীনা নেতাদের কার্যালয়গুলো অবস্থিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে চীনে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিস্তৃত প্রবেশাধিকার এবং যুক্তরাষ্ট্রে আরও চীনা বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। চীন জানাচ্ছে বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি 200টি বোয়িং জেট কেনার ব্যাপারে সম্মত হন। ট্রাম্প শি এর উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান এবং ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবেন না। ট্রাম্প এটিকে একটি বড় বিষয় বলে অভিহিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শি জিনপিং জোর দিয়ে বলেছেন যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শি সতর্ক করে বলেন যে বিষয়টি যথাযথভাবে সামাল দেওয়া না হলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘর্ষ হতে পারে, যা পুরো সম্পর্ককে মারাত্মক বিপদের মুখে ফেলবে। তবে যুক্তরাষ্ট্রের ঘোষণায় তাইওয়ানের উল্লেখ ছিল না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তাকায়চি সানায় টেলিফোন সংলাপের পদক্ষেপ নিচ্ছে এখন জাপান সরকার। জাপান সরকারের একটি সূত্র জানাচ্ছে, তাইওয়ানের মতো আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি বিরল মৃত্তিকা উপাদানের উপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন ও চীনা পক্ষ কি আলোচনা করেছে তা জানার জন্য উদ্গ্রীব টোকিও। এনএইচকে জানতে পেরেছে যে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিপাইনে ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়টি বিবেচনা করার জন্য একটি সমীক্ষা শুরু করেছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, ম্যানিলা চলতি মাসের শুরুতে টাইপ 88 ক্ষেপণাস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করে। তারা আরও জানাচ্ছে যে মন্ত্রণালয় স্থল আত্মরক্ষা বাহিনী বা জিএসডিএফ এর বর্তমান অস্ত্রাগার থেকে এগুলো রপ্তানি করার কথা বিবেচনা করছে। জিএসডিএফ পর্যায়ক্রমে টাইপ 88 ক্ষেপণাস্ত্রের ব্যবহার বন্ধ করে সেগুলোর পরিবর্তে একটি নতুন মডেল ব্যবহারের পরিকল্পনা করছে। টাইপ 88 ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত ফিলিপাইনে অনুষ্ঠিত এক মহড়ায় এসডিএফ সদস্যরা ক্ষেপণাস্ত্রটির সরাসরি নিক্ষেপণ অনুশীলন পরিচালনা করে। এতে মার্কিন বাহিনীও অংশ নিয়েছিল। ইউক্রেনের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ার বড় আকারের হামলায় কিইভে 3টি শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা শুক্রবার মৃতের হালনাগাদ সংখ্যা ঘোষণা করে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটিতে রুশ হামলায় 675টি ড্রোন এবং 56টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাজধানীর দারনেৎস্কি এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকর্মীদের ধ্বংসাবশেষ সরাতে এবং নিখোঁজ বাসিন্দাদের সন্ধান করতে দেখা গেছে। রাশিয়া জানাচ্ছে, এই ব্যাপক হামলা ছিল প্রতিশোধমূলক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করে যে তারা ইউক্রেনীয় বাহিনীকে সমর্থনকারী জ্বালানি ও পরিবহন অবকাঠামো সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান সরকার এমন একটি বিল অনুমোদন করেছে যা মূলত পুনর্বিচারের অনুমতি দেওয়া আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কৌশলীদের আপিল করা নিষিদ্ধ করবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ফৌজদারি কার্যবিধির খসড়া সংশোধনী অনুযায়ী কৌশলীরা শুধুমাত্র পর্যাপ্ত কারণ থাকলেই আপিল করতে পারবেন। এ বিল অনুযায়ী কৌশলীদের অবিলম্বে জানাতে হবে যে তারা আপিল করেছেন কিনা এবং যদি করে থাকেন তবে কেন। আপিল দাখিল করা হলে আদালতগুলোর এক বছরের মধ্যে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বিলে একটি নতুন ধারা যুক্ত করা হবে যা পুনর্বিচারের অনুরোধের কারণ সম্পর্কিত প্রমাণ প্রকাশের জন্য কৌশলীদের

0: নির্দেশ দেওয়ার ক্ষমতা বিচারকদের দেবে। খসড়া আইনে আরও বলা হয়েছে, বিচারকদের এ বিষয়ে সচেতন থাকতে হবে যে কৌশলীদের প্রকাশ করা সাক্ষ্যের পরিধি যেন অযৌক্তিকভাবে সীমিত না হয়। প্রকাশিত প্রমাণ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এর লঙ্ঘনকারীদের এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫,০০০ ইয়েন পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা প্রায় $3,100 সমান। খসড়াটিতে বলা হয়েছে, সংশোধিত আইনটি কার্যকর হওয়ার পর প্রয়োজন মনে হলে প্রতি ৫ বছর অন্তর একবার পর্যালোচনা করা হবে। মূলত বৈদ্যুতিক গাড়ি বা ইভির কৌশল সীমিত করার কারণে হোন্ডা মোটর ২০২৫ অর্থবছরের জন্য ব্যাপক গ্রুপ লোকসানের ঘোষণা দিয়েছে। জাপানি এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম তাদের পুরো বছরের আয় ক্ষতির মুখে পড়েছে। মার্চ মাসে সমাপ্ত বছরে পরিচালনা লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৪.৩ বিলিয়ন ইয়েন বা ২.৬ বিলিয়ন ডলারে। নেট লোকসানের পরিমাণ ছিল ৪২৩.৯ বিলিয়ন ইয়েন। সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হোন্ডার সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত, যার মধ্যে ছিল ইভি মডেল বাতিল করা এবং উত্তর আমেরিকায় প্রকল্প স্থগিত রাখা। মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপও কোম্পানিটির মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে হোন্ডা জানাচ্ছে, চলতি অর্থবছরে তাদের আয় লাভজনক অবস্থায় ফিরে আসবে বলে তারা আশা করছে। গত অর্থবছরে সুজুকি মোটরের নিট মুনাফা রেকর্ড পরিমাণ বেড়ে ৪৩৯.২ বিলিয়ন ইয়েন বা প্রায় ২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বিপুল বৃদ্ধির অন্যতম কারণ ছিল ভারতে জোরালো বিক্রয়। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার মার্চ মাসে সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল ঘোষণা করে। কোম্পানিটি জানিয়েছে, রাজস্ব বছরওয়ারি ৮% বেড়ে প্রায় ৬.৩ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট মুনাফা বেড়েছে ৫.৬%। শুধু সুজুকির প্রধান বাজার ভারতেই নয়, বরং জাপান, পাকিস্তান ও আফ্রিকার দেশগুলোতেও গাড়ির বিক্রি বাড়ায় মুনাফার এই বৃদ্ধি ঘটেছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: কথামালা জাপান থেকে অনুষ্ঠানে বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাই। আশা করি ভালো আছেন। আজকের আসরের একটি বড় অংশ জুড়ে থাকবে 25তম টোকিও বৈশাখী মেলা 1433 নিয়ে প্রতিবেদন। বাদবাকি সময়ে পড়ে শোনাব কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। বন্ধুরা, আসরের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমেই পরিবেশন করব ২৫তম টোকিও বৈশাখী মেলা ১৪৩৩ নিয়ে একটি প্রতিবেদন।
1: বন্ধুরা, আমি এখন রয়েছি টোকিওর ইকিবুকুরু নিশিগুচি পার্কে। আজ এখানে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৈশাখী মেলা। সবাই যে যার মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন। টোকিওতে বৈশাখী মেলা কেমন হয় বিষয়টি সবাইকে জানানোর জন্য আজ আমি এই পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব এবং জানাবো বিস্তারিত।
2: ১৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার টোকিওর ইকিবুকুরুতে অনুষ্ঠিত হয় ২৫তম টোকিও বৈশাখী মেলা ১৪৩৩। জাপানে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক সদস্যদের উদ্যোগে এই মেলার সূচনা, আর এবছর বসেছে মেলার ২৫তম আসর। টোকিও এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বসবাসকারী বাংলাদেশি এবং দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী জাপানি নাগরিক সহ বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত বিদেশিদের পদচারণায় ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। অনেকেই পরিবারসহ এই মেলায় যোগ দিয়েছেন। সকাল থেকেই ইকিবুকুরু নিশিগুচি পার্ক এক প্রাণবন্ত আবহে ভরে উঠেছে।
3: আর ২ মিনিট আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাব, আর মাত্র ২ মিনিট আছে।
2: উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অভিনন্দন সূচক বক্তব্য দিয়েছেন।
4: আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে যারা উপস্থিত হবেন তাদেরকেও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।
2: এ সময়ে মঞ্চের সামনে বহু দর্শনার্থী জড়ো হয়েছেন। একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে মেলার সকল কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর কাছে টোকিও বৈশাখী মেলার ২৫ বছরের মাইলফলক অর্জনে তার অনুভূতির কথা জানতে চাই।
5: প্রথমে আমি বাংলাদেশে বসবাসরত সকল প্রবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। এবারের মতো ২৫তম আসর এখানে বসেছে, তার মানে অনেকটি বছর ধরেই এখানে যারা আয়োজক আছেন তারা অনেক কষ্ট করেছেন, অনেক প্রবলেম ফেস করে তারা এইখানে এই মেলা অব্যাহত রেখেছেন। যারা এই কাজে সর্বদা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আমাদের আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা যেন ভবিষ্যতেও এই মেলা বাংলাদেশিদের জন্য অব্যাহত রাখে সেই চেষ্টা অব্যাহত রাখবেন। আমরা দূতাবাসের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
2: টোকিও বৈশাখী মেলার ২৫তম আসরের প্রধান আকর্ষণ সম্পর্কে জানতে চাইলে মেলা আয়োজক কমিটির একজন সদস্য আমাদের বলেন,
6: আমি মোহাম্মদ জাকির হোসেন চুয়ারদার, বৈশাখী মেলার সহপ্রধান সমন্বয়ক হিসাবে কাজ করতেছি দীর্ঘ ২৩ বছর। আমি মনে করি আজকে এই মেলার জন্য আমাদের বিশেষ আকর্ষণ আছে, যেখানে বিভিন্ন নতুন নতুন ফুড এবার আছে, তার ভিতরে তাদের স্পেশালি ছাড়ও আছে। আমাদের বাংলাদেশ থেকে সাইকেল আসছে, ওইটা ২৫% ডিসকাউন্টে এটা সেল করবে তারা বলছে। তো আরও অন্যান্য নতুন স্টলও আছে আসছে, যারা এইবার প্রথম তারা খুব উৎসাহ আগ্রহ নিয়ে আজকে মেলাকে সাফল্য করার জন্য এই মেলায় অংশগ্রহণ করছে। আর বাংলাদেশ থেকে আমাদের বিশেষ শিল্পী এসছেন দুজন, তাদের সুন্দর গান শোনার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে।
2: এই টোকিও বৈশাখী মেলার প্রথম আসর থেকে শুরু করে ২৫তম আসর পর্যন্ত পৌঁছানো ২৫ বছরের মাইলফলক স্পর্শ করা, এ বিষয়ে মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামান আমাদের বলেন,
7: ধন্যবাদ। শুভ নববর্ষ। আজ এই ইকেবুকুরু নিশিগুচি পার্কে আমরা টোকিও বৈশাখী মেলার রজতজয়ন্তী অর্থাৎ ২৫তম বর্ষপূর্তি উদযাপন উৎসব আজকে এখানে আমরা পালন করব। সেই সাথে আমাদের আরেকটি এখানে অর্জন রয়েছে, সেটি হচ্ছে এই মাঠে যে শহীদ মিনার স্থাপিত হয়েছে এবছর তার ২০ বর্ষপূর্তি। তো এই উপলক্ষে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি, এবং এই মেলার সাথে যারা সংশ্লিষ্ট জাপানি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
2: মেলা প্রাঙ্গণে খাবারের স্টলগুলোতে রয়েছে চমৎকার সুগন্ধ। একজন বিক্রেতাকে জিজ্ঞাসা করি, আপনারা এই মেলায় কি ধরনের খাবার পরিবেশন করছেন?
8: আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ শাহপরান বাবু। তো আমি এউসার পক্ষ থেকে আপনাদের জন্য এগুলো নিয়ে আসছি। তো আমাদের খাবারের মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন সমোসা, মাটন সমোসা এবং ভেজিটেবল সমোসা, ফুচকা, চটপটি, না বিফ বোনা রুটি এবং আরও অনেক ধরনের খাবার রয়েছে।
2: আপনি অনেক খাবারের কথা বলেন, তো আমাকে একটু বলবেন যে এত সব খাবারের মাঝখানে কোন খাবারটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আজকে?
8: আমরা প্রতি বছরের মতো এবারও দেখে আসছি যে আমাদের সবচেয়ে যে জনপ্রিয় খাবারের আইটেমটা রয়েছে, যেহেতু এটা মেলা, মেলার ভিতরে আসলে আমাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে চটপটি, কারণ এখানে মেলার ভিতরে সবাই চটপটিটা বেশি লাইক করে।
2: বৈশাখী মেলাতে এনএইচকের একটি স্টলও রয়েছে। আমাদের সহকর্মী তনুশ্রী বিশ্বাস রয়েছেন সেখানে। আমি তনুশ্রী দিদির কাছে জানতে চেয়েছি এনএইচকের এই স্টল থেকে মেলার আগন্তুকদের জন্য কি ধরনের সেবা দেয়া হচ্ছে।
9: প্রথমেই আমি সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিচ্ছি। আমরা এনএইচকের এই স্টল থেকে আমরা সবার সঙ্গে এনএইচকে পরিচয় করিয়ে দিতে চাই। এনএইচকে আসলে আপনাদের জন্য কী কাজ করছে সেগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর আমাদের এখানে একটা প্রশ্ন উত্তর রয়েছে, আপনারা এই প্রশ্ন উত্তরে যদি অংশগ্রহণ করেন তাহলে এই বাংলা জাপানি ভাষা শেখার বইটিও আমরা আপনাদের দেব। আমরা আসলে এনএইচকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।
2: এই মেলায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন অর্গানাইজেশন বা জাইকার সাবেক স্বেচ্ছাসেবকদের পরিচালিত একটি স্টলও দেখতে পাচ্ছি। মেলায় জাইকার কার্যক্রম সম্পর্কে জানার জন্য স্টলের দুজন কর্মীর সাথে আমরা কথা বলেছি।
10: আমার নাম মাতসুমোতো, আমি বাংলাদেশে প্রথমে গিয়েছিলাম 81-এ, অনেক আগে, তাই সেখানে JOCB মাধ্যমে গিয়েছিলাম ওই জায়গা যশোরে শাস্যাপুরে। ওই জায়গাতে এমব্রয়ডারি গ্রুপ তৈরি করে ওখানে আমরা এখন নকশিকাতা তৈরি করে এখানে জাপানে বিক্রি করছি। সেখানে কিছু কিছু তাদের ইনকাম জেনারেশন করতে একটু সাপোর্ট করা যাবে কি না, এটাই কাজ করছি। আমাদের স্টোরে অনেক কিছু বিভিন্ন বিভিন্ন জিনিসটা বিক্রি করছি, আমার মাধ্যমে বিক্রি করছি, যে স্মল পাস আছে, ফাদো কেস আছে এবং নানা রকম পৌঁছি বিক্রি করছি।
11: আমার নাম অসীমা, আমিও আগে JOCB মেম্বার হিসাবে যশোরে কাজ করতাম, এখন কিন্তু একটা NGO মহামুনি, তো ছোটো গ্রামে মহামুনি গ্রামে এই আমাদের সাহায্য সংস্থা আছে যে মিস্তা থেঞ্জো ওয়াতানাবে শুরু করেছে, তো এখন আমি ওখানকার দায়িত্ব নিয়ে এরকম সাহায্য কাজ করেছি। আজকে বাংলাদেশ থেকে কিছু কিছু চা নিয়ে এসেছি, শুধু ওই ডোনেশন থাকা নেওয়া ঠিক না।

বৈশাখী মেলার আয়োজনে মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে বিভিন্ন শিল্পী এবং সাংস্কৃতিক দলের কর্মীরা দিনব্যাপী পরিবেশনায় সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরেন। এই আয়োজনে জাপানি ব্যান্ড দল বাজনাবিটো অংশগ্রহণ করেছে।

0: শুনছিলেন জাপানি ব্যান্ড দল বাজনা বিটের পরিবেশনা। অসংখ্য মানুষের আগমনে বৈশাখী মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য। কেমন লাগছে এই মেলায় এসে জানতে চেয়েছি কয়েকজন জাপানি দর্শনার্থীর কাছে। আমি ঠিক নিশ্চিত ছিলাম না এটি কী ধরনের খাবার, কিন্তু এর বাহ্যিক রূপ আমাকে আকৃষ্ট করেছে, তাই আমি খাবারটি কেনার সিদ্ধান্ত নেই। এর স্বাদ ছিল চমৎকার, মিষ্টি ও ঝালের নিখুঁত মিশ্রণ, এবং আমার কাছে মনে হয়েছে এটি এমন একটি খাবার যা জাপানে সচরাচর পাওয়া যায় না। আমি বাংলাদেশের খাবার সংস্কৃতির স্বাদের সত্যিই প্রশংসা করি। আর আজ আমার এই অনুষ্ঠানে আসার কারণ হলো আমি ইকেবুকুর এলাকাতেই থাকি এবং ইন্টারনেটে তোশিমা ওয়ার্ডের ইকেবুকুর এলাকার অনুষ্ঠানের তথ্য খুঁজতে গিয়ে ঘটনাক্রমে এই মেলার খবর খুঁজে পাই। আমার স্ত্রীও এ ধরনের খাবার পছন্দ করে, তাই আমি আজ এখানে এসেছি।
1: আমি এই এলাকাতেই থাকি এবং আগেও এই অনুষ্ঠানে এসেছি, তাই এবারও আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানকার খাবার পছন্দ করি তাই এসেছি।
0: আমার দাদা জাইকা স্বেচ্ছাসেবক হিসেবে ধান চাষ নিয়ে বাংলাদেশে কাজ করেছেন, তাই বাংলাদেশের প্রতি টান অনুভব করে আজ আমি এখানে এসেছি। আমি বাংলাদেশি খাবার খেয়েছি, খুব সুস্বাদু।
1: আমি আজ এখানে বাজনা বিটের মঞ্চ পরিবেশনা দেখতে এসেছি।
2: আমার নাম সামের, আমি টোকিও বিদেশি চৌচা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। আজকে আমি এই মেলা খুব আনন্দ, আমি অনেক বাংলা খাবার খেয়েছি এবং আমি অনেক বাংলার গান শুনেছি, খুব আনন্দ, আমি খুব ভালো লাগি।
0: মেলায় আগত অসংখ্য বাংলাদেশিদের মাঝে কয়েকজন তরুণ দর্শনার্থীর নিকট আমি জানতে চাই দেশ থেকে বহু দূরে টোকিও শহরে বৈশাখী মেলা কেমন লাগছে।
3: আমার নাম মোহাম্মদ শামিম, আমি আসছি সাইতামাকেনের সায়ামাশি থেকে। এখানে আসলে এখানে বাংলাদেশের অনেক মানুষ আসছে, সবার সাথে দেখা হচ্ছে, অবশ্যই এখানে ভালো লাগছে, কারণ জাপানের সবাই তো অনেক ব্যস্ত, এখানে ওই রকম সময় হয় না সবার সাথে দেখার বা ই করার। যেহেতু আজ রবিবার সাপ্তাহিক ছুটি, বন্ধু বান্ধব সবাই আসছে, দেখা হচ্ছে, এটাই অনেক ভালো লাগছে।
4: আমার নাম নাফিসা নুসরাত পায়েল, আমি সিনজুকু থেকে এসেছি। আমি এই মাসেই হচ্ছে জাপানে এসেছি, তারপর আসার পরেই প্রথম আমার এই উৎসবে অংশগ্রহণ করা। আমি এখানে এসে অনেক আমার ভালো লাগছে, আমি চটপটি খেয়েছি, অনেক মজা, আমি প্রত্যেক বছর আবার আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
5: আমার নাম মোহাম্মদ লিমন, আমি কুনিতাজি থেকে আসছি। তাই আমার আজকে শখ ছিল, মানে আজ পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে মানে আমি বাংলাদেশের সাথে সবার সাথে একসাথে পহেলা বৈশাখ উদযাপন করতে চাই, আর আমি আমার জাপানি বন্ধুর সাথে সেটা আমি শেয়ার করতে চাই, সেজন্য আমি এসেছি।
0: মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে আমরা বাংলাদেশি কমিউনিটির দুজন বয়োজ্যেষ্ঠ সদস্যের দেখা পাই, মুন্সি আজাদ এবং মুন্সি রোকেয়া সুলতানা। দীর্ঘদিন ধরে তারা জাপানে বসবাস করছেন, তাদের কাছে জানতে চাই এই মেলা প্রাঙ্গণে এসে কেমন লাগছে।
6: আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি একজন জাইকার প্রাক্তন বাংলা শিক্ষক। এখানে আসলে বাংলা নববর্ষ

0: মধ্যে একটা আমাদের একটা প্রাণের টান থাকে, বাঙালি মাত্রই আমার মনে হয় আছে, তো আমি খুব ফিল করি।
1: তো মানে এই জাপানের এই বৈশাখী মেলার শুরু থেকেই আছি জাপানে, এবং বাঙালি হিসাবে বৈশাখী মেলা আমাদের একটা প্রাণের মেলা বলতে পারেন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সেজন্য টোকিওর বুকে এরকম একটা বৈশাখী মেলাতে অংশগ্রহণ করতে পারি এবং এখানে উপস্থিত থাকতে পারি, এজন্য এই সময়টা আমাদের খুব ভালো লাগে। আমি মানে নিজের খুব উপভোগ করি এই আমি বৈশাখী মেলাতে।
2: আগন্তুকদের ভিড়ে মুখরিত এই মেলার প্রত্যেক দর্শনার্থী বাংলাদেশের ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য আর সুস্বাদু খাবার গ্রহণের দারুণ সব সুযোগ পেয়েছেন। বিভিন্ন স্টল আর মঞ্চ প্রাঙ্গণ ছিল উজ্জীবিত, প্রাণবন্ত আর উপচে পড়া হাসিতে ভরপুর, যা এই মেলাকে বাংলাদেশি সংস্কৃতি অনুভব করার একটি চমৎকার উৎসবে পরিণত করেছে।
3: বন্ধুরা, শুনছিলেন 25তম টোকিও বৈশাখী মেলার কথা। প্রতিবেদন শুনে আমি বুঝতে পারছি যে দারুণ জমজমাট পরিবেশ গড়ে উঠেছিল, সবাই খুব আনন্দ করেছেন সারাদিন, তাই না হাসান ভাই?
4: হ্যাঁ দিদি, একদমই ঠিক বলেছেন, দিনব্যাপী চমৎকার আয়োজন ছিল, বেশ ভালো লেগেছে কাজ করে।
3: আচ্ছা, এবারে নজর দেওয়া যাক চিঠি ও ফেসবুক কমেন্টে। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা এসেছে বন্ধুদের কাছ থেকে। পূর্ব বর্ধমান থেকে অজয় কুমার সরকার শুভকামনা জানিয়েছেন চিঠিতে। সবার জীবনে অনাবিল শান্তি ও আনন্দ কামনা করে নদিয়া থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, পুরনো বছরের সব গ্লানি ও ব্যর্থতা মুছে নতুন উদ্যমে শুরু হোক আগামী দিনের পথ চলা। পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাকের শুভেচ্ছা বার্তা থেকে পড়ে শোনাচ্ছি। নতুন রোদে ভরে উঠুক জীবনের প্রতিটি প্রভাত, খুলে যাক সব সুখের দুয়ার, সবার মুখে ফুটুক হাসি, জীবন ভরুক ভালোবাসায়।
4: এদিকে পূর্ব বর্ধমানের তপতী সরকার ফেসবুকে লিখেছেন, শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ, এনএইচকে বাংলা বিভাগের সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, 1433 বঙ্গাব্দ আপনাদের সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি।
3: শুভেচ্ছা জানিয়েছেন তাবারা কাতাবু, মেহেদি হাসান মামুন, দেবাশিস গোপ, আকবর হায়দার কিরণ, কামাল হোসেন এবং রাজশাহী থেকে জাহিদ হাসান। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদেরকে জানাই শুভেচ্ছা, নতুন বছরটি আপনাদের জন্য কল্যাণকর ও শুভ হোক। ধন্যবাদ বন্ধুদের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেডিও জাপানের বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের জন্য রইল বাংলা নতুন বছরের অঢেল শুভেচ্ছা।
4: এবারে অন্যান্য চিঠি। গরম পড়তে শুরু করার কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিস গোপ। তার এক ছোট্ট চিঠিতে জানিয়েছেন বাড়ির কাছে আম ও লিচু ফলতে শুরু করার কথাও। হ্যাঁ বন্ধু, এই ফলই তো গরমকালের এক প্রধান আকর্ষণ।
3: হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা, ঢাকার মানিকদি থেকে শিহাব মাহমুদ শাওন লিখেছেন, আপনারা কেমন আছেন? অনেকদিন পর লিখছি। সত্যি অনেক দিন পর লিখলেন ভাই, ভাবছিলাম দু লাইনের সাথে আরও কটা লাইন যদি লিখতেন খুশি হতাম আরও। আর হ্যাঁ, আমরা ভালোই আছি, আপনি ভালো তো? চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কথায় কথায় আসর গুটিয়ে আনার সময় হয়ে এলো। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: সায়োনারা।